0: নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, কর্পোরেটার হতে পারেন,
1: আর মধ্য ভারতকে হিসোমে রোকা
2: બે દિવસમાં દક્ષિણ ગુજરાતમાં પહોંચી શકે છે.
3: દિલ્હીમાં નિકટ કરી કાયદે લખ્યું.